মন্ত্র বন্ধে আমার দিদিকে পরমেশ্বর প্রাণ জ্যোতি মরলি কারয়া মরলি কারয়া।